শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 7ই জুলাই মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপানের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, একটি স্থির মৌসুমি বৃষ্টিবলয়ের কারণে সোমবার উত্তর কিউশু জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, মূলত পশ্চিম জাপান সহ বিভিন্ন অঞ্চলে বিকেল পর্যন্ত বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল থাকবে। সংস্থাটি ওই অঞ্চলে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে সতর্ক করে দিয়েছে। নিম্নভূমি বা নিচু এলাকাগুলোতে বন্যা এবং ভূমিধসের আশঙ্কায় বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, পশ্চিম জাপানের অবস্থান করা স্থির মৌসুমি বায়ুপ্রবাহের দিকে উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবাহিত হচ্ছে, যার ফলে সোমবার উত্তর কিউশু জুড়ে ঘন মেঘের সৃষ্টি হয়েছে। সকালের দিকে কুমামোতো জেলা এবং অন্যান্য স্থানে মুষলধারে বৃষ্টিপাত হয়। সকাল 10:30 পর্যন্ত পূর্ববর্তী 1 ঘন্টায় নাগাসাকি জেলার ইকি বিমানবন্দরে 33 মিলিমিটার এবং সাগা জেলার তোসু শহরে 29.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, মৌসুমি বৃষ্টিবলয়টি সোমবার রাত পর্যন্ত পশ্চিম জাপানের ওপর অবস্থান করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানান, আর্দ্র বাতাস প্রবাহিত হওয়া অব্যাহত থাকায় উত্তর কিউশুতে বিকেল পর্যন্ত বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল থাকবে। এর ফলে ওই অঞ্চলে বজ্রপাত সহ স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া সংস্থাটি আরও সতর্ক করেছে যে সন্ধ্যা পর্যন্ত কিঙ্কি এবং তোকাই অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীর্ঘস্থায়ী এই বৃষ্টির কারণে মূলত উত্তর কিউশু জুড়ে মাটি আলগা হয়ে পড়েছে। সংস্থাটি জনগণকে ভূমিধস, নিচু এলাকায় বন্যা এবং পানি এবং নদীর পানি বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। একই সাথে তারা বজ্রপাত এবং টর্নেডো সহ তীব্র ঝড়ো হাওয়ার ব্যাপারেও সতর্কতা জারি করছে। ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 24 জুন দেশটিতে আগা থানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এই পর্যন্ত 3,000-এরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত রবিবার সরকার সর্বশেষ এই হতাহতের সংখ্যা ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, নিহতের সংখ্যা 3,342 জনে পৌঁছেছে এবং 17,000-এরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। ভেনিজুয়েলায় 7 মাত্রার বেশি তীব্রতার দুটি ভূমিকম্প আঘাত হানার পর 10 দিনেরও বেশি সময় পার হয়ে গেছে। জাতিসংঘের একটি সংস্থার অনুমান অনুযায়ী ঘরবাড়ি এবং অবকাঠামোর প্রত্যক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $37 বিলিয়ন পৌঁছতে পারে। দেশটি এখন বাস্তুচ্যুত বা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হওয়া মানুষদের কীভাবে সহায়তা করা যায় সেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। জাপানের মহাকাশযান হায়াবুসা ২ মহাকাশে তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার পথে একটি গ্রহাণুর পাশ দিয়ে উড়ে গিয়ে সেটির পর্যবেক্ষণ মিশন সম্পন্ন করেছে। এই অনুসন্ধান যানটি ৬ বছর আগে অন্য একটি গ্রহাণু থেকে সংগৃহীত নমুনার ক্যাপসুল পৃথিবীতে সফলভাবে পৌঁছে দিয়েছিল। জাপান মহাকাশ অনুসন্ধান এজেন্সি বা জাক্সা জানিয়েছে, হায়াবুসা ২ নির্ধারিত সময় অনুযায়ী জাপান সময় রবিবার সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটে কোনোরকম

0: দুর্ঘটনা ছাড়াই তরিফুনে গ্রহাণুর পাশ দিয়ে উড়ে যাওয়ার মিশনটি সম্পূর্ণ করেছে। সংস্থাটি আরও জানায়, মহাকাশযানটির পাঠানো তথ্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে মিশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ফ্লাই বাই বা পাশ দিয়ে উড়ে যাওয়ার মিশনটি হায়াবুসা দুই এক্সটেন্ডেড মিশনের একটি অংশ। 2020 সালে মহাকাশযানটি রিউগো গ্রহাণু থেকে সংগ্রহ করা বালি ও অন্যান্য নমুনা সহ একটি ক্যাপসুল পৃথিবীতে পৌঁছে দেওয়ার পর এই বর্ধিত মিশনটি শুরু হয়। আশা করা হচ্ছে মহাকাশযানটি 2031 সালে তার চূড়ান্ত গন্তব্য গ্রহাণুতে পৌঁছবে। এই ফ্লাই বাই বা পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় হায়াবুসা দুই তরিফুনের কেন্দ্র থেকে 800 মিটারের কাছাকাছি পৌঁছাবে এবং প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার আপেক্ষিক গতিতে চলার সময়ই গ্রহাণুটির ছবি তুলবে বলে আশা করা হয়েছিল। জাক্সা আশা করছে এই অভিযানের মাধ্যমে তারা মহাকাশযানটিকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার এবং তীব্র গতিতে গ্রহাণুর কাছাকাছি নিয়ে যাওয়ার প্রযুক্তি আয়ত্ত করতে পারবে। এর মূল লক্ষ্য হল প্ল্যানেটারি ডিফেন্স বা গ্রহ প্রতিরক্ষা প্রচেষ্টায় অবদান রাখা, যার আওতায় ভবিষ্যতে পৃথিবীর সাথে সংঘর্ষের ঝুঁকিতে থাকা গ্রহাণুগুলোর গতিপথ পরিবর্তন করতে এই ধরনের মহাকাশযান ব্যবহার করা হবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে যে দেশটির নৌবাহিনী এই মাসে পূর্বাঞ্চলীয় শহর ছিংতাওয়ের নিকটবর্তী জলসীমা ও আকাশসীমায় তাদের রুশ প্রতিপক্ষের সঙ্গে একটি যৌথ মহড়া পরিচালনা করবে। মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ার লক্ষ্য হল যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। মহড়ার পর উভয় পক্ষের কিছু বাহিনী প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে একটি যৌথ সামুদ্রিক টহল পরিচালনা করবে বলে মন্ত্রণালয় আরও জানায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে এই মহড়ায় অংশগ্রহণকারী জাহাজগুলোর মধ্যে চীনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও একটি সাবমেরিন এবং রাশিয়ার একটি গাইডেড মিসাইল ক্রুজার ও একটি সাবমেরিন রয়েছে। উভয় পক্ষ যৌথভাবে গোয়েন্দা নজরদারি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সামুদ্রিক হামলা অভিযান পরিচালনা সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ মহড়া চালাবে। দুই দেশের প্রতিনিধিরা সংশ্লিষ্ট জাহাজ পরিদর্শনেও অংশ নেবেন। 2012 সাল থেকে দেশ দুটি প্রায় প্রতি বছর যৌথ সামরিক মহড়া পরিচালনা করে আসছে। রবিবার মধ্য জাপানের শিজুওকা জেলার উষ্ণ প্রস্রবণ রিসর্ট শহর ইতোতে গ্রীষ্মের শুরুতে একটি অনন্য অনুষ্ঠান গামলা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই সময় ইতো ওকাওয়া নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় ও পর্যটক সহ প্রায় 270 জন এই প্রতিযোগিতায় অংশ নেন। কিছু অংশগ্রহণকারী বিশেষ পোশাক পরেছিলেন, আবার অন্যরা ইউকাতা নামে পরিচিত গ্রীষ্মকালীন কিমোনো পরেছিলেন। প্রায় 1 মিটার ব্যাসের গামলায় বসে অংশগ্রহণকারীরা শুরুর সংকেত পাওয়া মাত্রই প্রতিযোগিতা শুরু করে এবং ভাত তোলার বা পরিবেশনের জন্য ব্যবহৃত চামচের মতো দেখতে বড় আকারের কাঠের বৈঠা দিয়ে প্রবলভাবে প্রায় 400 মিটার ভাটির দিকে থাকা সমাপ্তি রেখার দিকে ছুটে যায়। কিছু প্রতিযোগী যখন ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে আবার নিজেদের গামলায় ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, দর্শকরা তখন তাদের হাততালি ও চিৎকারের মাধ্যমে উৎসাহ দিচ্ছিল।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 8ই জুলাই বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। চীন সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা আঞ্চলিক উদ্বেগের জন্ম দিয়েছে। বেইজিং জোর দিয়ে বলছে যে এই পরীক্ষা আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে এ বিষয়ে জানানো হয়েছিল। চীনের নৌবাহিনী জানিয়েছে যে সোমবার বিকেলে তাদের পারমাণবিক সাবমেরিন থেকে একটি ডামি ওয়ারহেডযুক্ত কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। নৌবাহিনী আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় পতিত হয়েছে, তবে এর সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি। চীনা কমিউনিস্ট পার্টির অধিভুক্ত সংবাদপত্র গ্লোবাল টাইমস এক অনলাইন নিবন্ধে চীনা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলছে যে এই পরীক্ষায় জুলং থ্রি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। নিবন্ধটিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে একটি সামরিক কুচকাওয়াজে এই মডেলটি উন্মোচন করা হয়েছিল এবং এর পাল্লা 10,000 কিলোমিটারেরও বেশি। এর অর্থ এই ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আওতায় আনতে সক্ষম। হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের মতে 1982 সালের পর এটি চীনা নৌবাহিনীর সাবমেরিন থেকে চালানো প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে চালানো সর্বপ্রথম পরীক্ষা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এই পরীক্ষাটি একটি নিয়মিত সামরিক প্রশিক্ষণ কার্যক্রম ছিল এবং এটি কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হয়নি। তিনি বলেন, এই পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই জানানো হয়েছিল এবং এটি আন্তর্জাতিক আইন ও প্রচলিত আন্তর্জাতিক রীতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল। উল্লেখ্য, এই পরীক্ষাটি জাপান, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের একটি প্রধান সংবাদপত্র জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোর মধ্যে একটি কাতারের এক সংস্থার মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ট্যাঙ্কার বলে মনে হচ্ছে। এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা UKMTO এর আগে জানিয়েছিল যে হরমুজ প্রণালীর কাছে ওমানের জলসীমায় একটি ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজে আগুন লাগার খবর তারা পেয়েছে, তবে সংস্থাটি জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও হরমুজ প্রণালীর কাছে 25 জুন একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয় এবং এরপর 27 জুন একটি ট্যাঙ্কারের উপর হামলা চালানো হয়। যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পরেই এই হামলাগুলো চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজগুলোতে ইরান ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের রাডার সাইট, ড্রোন মজুদ কেন্দ্র এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা করার ঘোষণা দিয়েছে, যার ফলে উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। জাপানে অবস্থিত ইউক্রেনীয় চেম্বার অফ কমার্স জাপানে বেসামরিক ব্যবহারের জন্য ইউক্রেনের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি আদান প্রদানের লক্ষ্যে একটি সহযোগিতামূলক কাঠামো চালু করেছে। জাপানে বসবাসকারী ইউক্রেনীয় এবং অন্যান্যের দ্বারা এই চেম্বারটি প্রতিষ্ঠিত হয়েছিল। জাপান ইউক্রেন ড্রোন ক্লাস্টার নামের এই প্ল্যাটফর্মটি নিয়ে সোমবার টোকিওতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাশিয়ার অব্যাহত আগ্রাসনের মাঝে ইউক্রেন এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে যা দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং সীমিত GPS সংযোগ সত্ত্বেও ড্রোন পরিচালনা করতে সক্ষম। ধারণা করা হয়, জাপানে দুর্যোগ মোকাবেলা এবং রসদ সরবরাহের ক্ষেত্রে এই ধরনের প্রযুক্তি কার্যকর হবে। এই ক্লাস্টারটি উভয় দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। চেম্বারটি জানিয়েছে যে ইতোমধ্যে 4টি জাপানি সংস্থা এতে অংশ নিতে প্রস্তুত।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের মহাকাশ এজেন্সি তরিফুনে নামের একটি গ্রহাণুর ছবি প্রকাশ করেছে, যা একটি অনুসন্ধান যান এর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় ধারণ করেছে। জাপানের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 6:30 হায়াবুসা 2 মহাকাশ যানটি পৃথিবী থেকে প্রায় 10 কোটি কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার গতিতে গ্রহাণুটির পাশ দিয়ে উড়ে যায়। জাপান মহাকাশ গবেষণা এজেন্সি বা জাক্সা সোমবার এক সংবাদ সম্মেলনে ছবিগুলো জনসমক্ষে প্রকাশ করে। হায়াবুসা 2 তরিফুনের সবচেয়ে কাছে আসার 1 সেকেন্ড আগে তোলা একটি ছবিতে তুষার মানব আকৃতির গ্রহাণুটিকে দেখা যায়, যার পৃষ্ঠে অনেক পাথর রয়েছে। জাক্সা পৃষ্ঠ তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম একটি ক্যামেরা সহ অন্যান্য যন্ত্রের সাহায্যেও গ্রহাণুটি পর্যবেক্ষণে সফল হয়েছে। এজেন্সিটি জানায় তারা অনুসন্ধান যানটি থেকে প্রাপ্ত সমস্ত তথ্য পৃথিবীতে প্রেরণ করবে। রিউগু গ্রহাণু থেকে সংগৃহীত বালি ও অন্যান্য নমুনা সম্বলিত একটি ক্যাপসুল 2020 সালে সরবরাহের পর হায়াবুসা 2 বর্ধিত মিশনের অংশ হচ্ছে এই পাশ দিয়ে উড়ে যাওয়া। অনুসন্ধান যানটি 2031 সালে তার চূড়ান্ত লক্ষ্য ধরা গ্রহাণুতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জাপানে প্রধানত কৃষি কাজে নিযুক্ত মানুষের সংখ্যা প্রথমবারের মতো 10 লাখের নিচে নেমে এসেছে, যা কৃষিবিদদের ক্রমবর্ধমান বার্ধক্যকে প্রতিফলিত করছে। কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানত কৃষিকাজে নিযুক্ত ব্যক্তির সংখ্যা ছিল 9,86,600। এটি 1 বছর আগের তুলনায় 4.8% হ্রাস ছিল এবং তুলনামূলক তথ্য রাখা শুরু হওয়া 1985 সালের পর এই প্রথমবার সংখ্যাটি 10 লাখের নিচে নেমে আসল। এই ধরনের কর্মীর সংখ্যা 20 লক্ষ ছাড়িয়ে যাওয়া 2010 সালের তুলনায় এই সংখ্যা 50%-এরও বেশি কমে গেছে। বয়স অনুযায়ী ভাগ করলে 75 বছর বা তার বেশি বয়সী কর্মীরা মোট সংখ্যার 35.3%, এরপর 70 থেকে 74 বছর বয়সীরা 21.2% এবং 65 থেকে 69 বছর বয়সীরা 13.7%। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একক কৃষকের সংখ্যা হ্রাসের এই প্রবণতা অব্যাহত থাকবে, কারণ তাদের মধ্যে অনেকেই বয়স্ক। তারা আরও বলছেন যে জাপানের কৃষি উৎপাদন সক্ষমতার হ্রাস রোধ করার প্রচেষ্টায় তারা বৃহত্তর পরিসরে কৃষি জমি একত্রীকরণ এবং দক্ষতা বৃদ্ধির উদ্যোগকে সমর্থন করতে চান।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরেকটি আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। বন্ধুরা, চলুন আমরা এগিয়ে চলি জাপানি ভাষা শেখার আনন্দময় ভ্রমণে।
0: আসরের ১৯তম পাঠে আজ আমরা শিখব জাপানিতে কাঙ্ক্ষিত জিনিসটি কিনতে চাওয়ার উপায়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম হারুসান হাউস নামের যৌথভাবে বসবাস করার এক ভাড়াটে বাড়িতে থাকে। একই বাড়িতে বসবাসরত মিয়া এবং কাইতোর সঙ্গে সে উত্তর জাপানের হোক্কাইদো ভ্রমণ করার পরিকল্পনা করছে। হোক্কাইদোর প্রচণ্ড শীতের কথা মাথায় রেখে সে এবং মিয়া গ্লাভস বা দস্তানা কিনতে যাচ্ছে।
0: তাহলে চলুন শুনি ১৯তম পাঠের কথোপকথন।
2: すみません。手袋が欲しいんですが。
3: 手袋はこちらです。
2: これ、あったかそう。いいですね。これ、いくらですか
3: ?1900 円です。
2: カードは使えますか?
3: はい、使えます。
0: এবারে প্রতিটি লাইনের অর্থ বুঝে নেয়ার পালা।
1: প্রথমে তাম দোকানির মনোযোগ আকর্ষণ করল এভাবে,
0: মাফ করবেন, একটু শুনুন, আমি একজোড়া গ্লাভস কিনতে চাই।
1: উত্তরে দোকানি জানালেন,
0: গ্লাভস রয়েছে এই দিকটায়।
1: সুনির্দিষ্ট একজোড়া গ্লাভস মিয়ার দৃষ্টি আকর্ষণ করল।
0: মনে হচ্ছে এগুলো পরে উষ্ণতা পাওয়া যাবে।
1: তাম সেগুলো হাতে পরে দেখল।
0: সত্যি দারুণ। আচ্ছা, এগুলোর দাম কত?
1: দোকানি জানালেন,
0: ১৯০০ ইয়েন।
1: তখন তাম জানতে চাইল,
0: ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি?
1: দোকানি বললেন,
0: হ্যাঁ, করা যাবে। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে আমি একজোড়া গ্লাভস কিনতে চাই। এই বাক্যটির গঠন শৈলী মুখস্থ রাখলে আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটির কথা জাপানিতে প্রকাশ করতে পারবেন খুব সহজেই। বাক্যটির বিভিন্ন অংশের অর্থ জেনে নেওয়া যাক।
4: টেবুকুরো
0: মানে হল গ্লাভস বা দস্তানা, এবং
4: হোশিনদেসুগা
0: অর্থ হচ্ছে দরকার বা আমি পেতে চাই বা কিনতে চাই। এবারে আজকের ব্যাকরণগত পয়েন্ট। কোনো কিছু কিনতে চেয়ে যদি দোকানির কাছে জানতে চান সেরকম কি কি আছে, তাহলে সে জিনিসের নামের সঙ্গে জুড়ে দিন পার্টিকেল
4: গা
0: এবং এর পরে বলুন
4: হোশিনদেসুগা।
0: এখানে বলে রাখি
4: হোশিনদেসুগা
0: কথাটিতে আছে একটি ই বিশেষণ
4: হোশি,
0: যার অর্থ আমি পেতে চাই বা আমি চাই অথবা আমার দরকার, এবং এর পরপরই আছে
4: দেসুগা।
0: মনে রাখবেন
4: দেসুগা
0: অংশটি দিয়ে আপনার প্রয়োজন ও পরিস্থিতিকে এমনভাবে তুলে ধরা হয় যে শ্রোতা ব্যক্তিটি আপনার অনুরোধে সাড়া দিতে তৎপর হয়ে ওঠেন।
1: বুঝতে পেরেছি। ঠিক যেমন একটু আগে আমরা শুনলাম তেবুকুরো অর্থাৎ গ্লাভস কথাটির পরে আছে পার্টিকেল গা এবং এর পরে আছে হোশিন দেসগা অর্থাৎ আমার দরকার বা আমি কিনতে চাই, যার ফলে পুরো কথাটি হয়ে দাঁড়িয়েছে তেবুকুরো গা হোশিন দেসগা, মানে আমি গ্লাভস কিনতে চাই।
0: ঠিকই বলেছেন হিরোকসান।
1: শ্রোতা বন্ধু, শুনে শুনে বলুন বাক্যের শেষ দিকে স্বরঘাত নিচু করে বললে স্বাভাবিক শোনাবে।
0: এবারে দোকানে গিয়ে কাঙ্ক্ষিত জিনিসগুলোর কথা বলা হচ্ছে এমন একটি সংলাপ শুনুন। সংলাপগুলোর অর্থ বোঝার চেষ্টা করা যাক।
5: আনো সুমিমাসেন, のお土産が欲しいんですが。
1: মাফ করবেন, আমি হোকাইদোর সুভেনির কিনতে চাই.
0: কথাটি মনোযোগ আকর্ষণের জন্য বাক্যের প্রথমে ব্যবহার করা হয়। বাংলায় যার অর্থ বিভিন্ন রকম হতে পারে, যেমন ইয়ে মানে শুনছেন ইত্যাদি। আর
4: ওমিয়াগে
0: মানে হল সুভেনির বা স্মারক উপহার। ভ্রমণকালে সুভেনির হিসেবে কি নেবেন তা বুঝে উঠতে না পারলে উপহারের দোকানে গিয়ে এ ব্যাপারে দোকানির কাছে জানতে চাইলে ভালো পরামর্শ পাবেন।
6: তাই
1: তো, এই স্ন্যাক্স বা মিষ্টান্ন কেমন হবে?
0: এটা হচ্ছে উত্তর দিতে গিয়ে ভাবার জন্য কিছুটা সময় নিতে ব্যবহৃত একটি শব্দবন্ধ। বাংলায় বললে যেটা হবে, আচ্ছা তাই তো, দেখছি কি করা যায় ইত্যাদি।
4: কোনো ওকাশি
0: মানে এ ধরনের স্ন্যাক্স বা মিষ্টান্ন। আর
4: ইকাগা দেসকা
0: কথাটি কোনো কিছুর নাম সুপারিশ করতে ব্যবহার করা হয়। এর অর্থ কেমন হবে বা এটা হলে কেমন হয় বা এটা চলে কি না ইত্যাদি।
1: শুনে শুনে

0: 土産が欲しいんですが、北海道のお土産が欲しいんですが、すみません、北海道のお土産が欲しいんですが。
1: এবারে অন্যান্য বিভিন্ন বিষয়বালা অনুশীলন করা যাক। মনে করুন আপনি শহরে হেঁটে বেড়াচ্ছেন এবং হঠাৎ করে বৃষ্টি পড়তে আরম্ভ করল। তখন কোনো কনভেনিয়েন্স স্টোরে গিয়ে দোকানিকে বলুন যে আপনি একটি ছাতা কিনতে চান। জাপানিতে ছাতাকে বলা হয়
0: কাসা, কাসা।
1: চেষ্টা করুন তো দেখি।
2: すみません傘が欲しいんですが。
1: エバリアアチケボナスバッコ。エイパテルカトポコトネ、ドカニケ、グラブセルムルポリショデルショモイ、エコタチ、ボレチェタン。
3: カードは使えますか？
0: カードは使えますか？
1: カタティアートホロ、クレディットカード、ベブハルカラ、ジャビキ。エカネ、
0: カード。
1: শব্দটি দিয়ে ক্রেডিট কার্ড বোঝানো হচ্ছে, যার জাপানি পূর্ণ রূপ হল
0: ক্রেডিট কার্ড।
1: বিকল্প উপায় হিসেবে আপনি নিজের ক্রেডিট কার্ড বের করে দেখিয়ে জিজ্ঞেস করতে পারেন
0: কোনো কার্ড আছে কি,
1: অর্থাৎ এই কার্ড ব্যবহার করা যাবে।
4: এবারে শুনে শুনে বলুন
0: কার্ড আছে কি।
1: এ পর্যায়ে আরো একবার আমরা শুনব আজকের পাঠের কথোপকথন।
3: すみません手袋が欲しいんですが。
5: 手袋はこちらです。
3: これあったかそう。いいですね。これいくらですか？
5: 1900円です。
3: カードは使えますか？
5: はい、使えます。
4: সময় হলো হারুসানের পরামর্শের ঝুলির। এতে আজ আমরা জেনে নেব জাপানে ক্রেডিট কার্ডের ব্যবহার সম্পর্কে।
1: আচ্ছা হিরোকসান, আপনি কি জাপানে ক্রেডিট কার্ড ব্যবহার করেন?
4: হ্যাঁ দিদি, হোটেল আর ডিপার্টমেন্ট স্টোরগুলোতে যেমন এর ব্যবহার আছে, তেমনি অনলাইনে কেনাকাটা করতে গিয়েও এর দরকার পড়ে খুব। তবে আমার কাছে এটাও খুব অবাক লাগে যে কোথাও কোথাও ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় না।
1: ঠিকই বলেছেন, ক্রেডিট কার্ড এবং নগদবিহীন অন্যান্য অর্থ পরিশোধের ব্যবস্থা সারা দেশে চালু থাকলেও ছোট ছোট দোকান এবং অল্প জনসংখ্যার এলাকাগুলোতে শুধু নগদ অর্থে লেনদেন হয়ে থাকে অনেক সময়।
4: তাহলে ক্রেডিট কার্ডের সঙ্গে কিছু পরিমাণ নগদ অর্থ রাখলে ভালো বলে আমি মনে করি। আর ক্রেডিট কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা যায় বা যায় না, সে সম্পর্কেও খোঁজ খবর রাখা দরকার।
1: ঠিকই বলেছেন। শ্রোতা বন্ধু, এই ছিল আজকের সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন কিন্তু।
4: তাহলে আগামী আসরেও সঙ্গেই থাকবেন, কেমন?